0: uthi ngiyamakhada kwasa ke ngikuthuka kwemi abadi sikhangu zokuyisa ke take phakwe ngoku kwaqa
1: konka nika kaqoqa kokha kringa ngiyakumthe
2: ayi yera ngoma iskafingo
0: Ka e jugia mangete jug a khauga da sinsike mangete konkwa and South Africa jukama ditia Namibia ati okunwa wa tsaiga ku das ayuya kai kula kenonga ho khale tsimo o tsige tshe tsanti go ya ngode konnaju mati sei ya konnaju ke ku
3: Mikwa Julia ta Bawandala ta Mangia Mangete Mangete kwa ngamit kutua
0: Ya mga kwa ngajuki tishimu ye Ay, yuko mga kadiwisa ama ya Mga kwa ngajuki
3: Tishimu ama kwa iwa Ngaecha Ketu ya chuta chuka la kyo, chi kwatu ta kwe kyo. Taka chi kwatu ta kwe kyo. Hi ketu ya chuka la. Taka tu ta ke u. Ketu u kwe hesi wa wana kwa. Taka hi ke u inge ke wana chonga. Taka sin chonga la ke kwa kwe, hi tu ake kwa kwe ta chonga ke tise te kule maya wame tome. Anjwa ka kyo, mdi ngole kanju ta ta kyo. Anjwa ti u kwe njwa wana kwa. Oke ta ke pete ke ikwa ka ko i u ka indang ka ba ka la chu ke ya chu a ya hang ang kam ka la wa in ha ma khuna ka ka yang khong ga le tan ga le ka la ka yong ka ba ka chong khuna ko la o sing o kem chimang ge ko la hong ang gu ta sing ko ke u ta ka sing ko ge ka ba ka ya la ka sing ko ge kham ka sing ko ge khong ka ching ga le tan ga le ka la ka sing ko ge Kabaka Tokuna Palasin, the Gonapola Quay. Punda, I can drink Cacola. That's a cogan, I can make a sink, I can marry. Cogan jetty, can cook him, coca trois. Cogan kit, Marica, like a cogan chook, and has a cogan concundum. Then her cocket tape and marry me tatty. Take a moaning out was still a mm. Then only cocket oot and again Kabaka and hands again. The gagging hunger. In order not men, I got it in tuna. Then I got cocket, a half. The cocket, what mkala. The gagget cracker, I can't get cock, who get come. Yet, I'm getting cha to make it. Kay, Hariati, I go clean. Mulla married, I got a walk and drink, I got cocket, sa tambe bangwe bona sanga khage cha taka sake ntuna aya mkokhane twi uta khaka sikotsong sake kwa kwa tanga ke ngikonta ke ngikonta ke taka sanga mke sanga asiko sakha ga kong hai sakha ke ngimari kala ta sake ndiria khya ta mari kala khake ting ala mola sake khon sanga ta sanga yula kala kang khake ngutia mari ta angala tanga khake ting ala ta sakha ke itaba tanga ba khefwa la sake ching kambe kalon dinu hai kete chu taka khale sa nyang ne khale hun an khale un dinu ke ke ta mari kala kala akula uke venya ka ta si ko se se ke ko aji ji ka khale khang u kya kwa te ke a to ng wa kha ko mari taka he a chile la mari a u la ko ta mari wa wupi ai ching ai ndri la u se se ke ko tuna ta kula uke venya mari un mo sin da Kekeku keu yela kung kengin. Juu ka he anda ba kalu a uangun jo. Anjo kalaka angu kaka kari kalaka angan. Ta ua ta ama ta nga ta ta uangun ari tiraya. Ta kanu angu chengaya. Ta kalaka anda ba ayuya. Ta kanu wa a. Kisele kari a. Duri kari ka acu angganggu kan duri kari datin da cing daga acing ka ka sito pa ku cu wanju nem ka anju ku cu
0: tak age ma imateni ku khab wuzila ka koga di muka wuzila sita liga
3: njuta ni abanga ta ki wuzala unga mulaka angai ka thoyang ka ka kwa ka aria ka a wuzala unga daga ga ka thot khoy kanga maka ni ma ngai ta waspangilo Tak aku aspangilu tak aku kasih kau kau mereka tak aku ni muka aspangilu enggak.
0: Tak aku yasin kau kau mah kagiam gama kan tua penggak kongui aspangilu kaga. Di kat cewi seman muka kau ini.
3: Kat cewi sekua kau akan ni kau ni kau akan bangga enggak kau ni kau tak herupu atau kau tak aspangilu.
0: Angga kan gue gak kuni, oke si telekat ini gak kula. Ma kakak kaya kan ya singka ma, kakak kama gak tia, gue kan gue gak kuni, gue kan tadi gak cuci sih mungkin nggak kena.
3: Ah gak cuci sih tuh kuang kui, gak cuci sih tuh kuang kui mula angga, si kaya wa kaya ini yang tuh tak a kau, gongga wang angga. Tapi tak aku kah cinta kah waktu kamu yuye saya, tapi emak kah kamu tak mai kah?
0: Kaju. Ada tisu
3: mungkin. Tisu mungkin wa ngaca, tu ke wa uta uke tisu andame, tapi uke tisu andame lah, andame lah. Itu kuang kui, tapi itu kuang kui. Jadi kaki kuang tu ni, tadi ang aja ang kau cincit acu, anjing ni kau bala. Tapi u ke agang a, kau kau kuma ambang, ke kau aming apa, agang. Tapi aku kau kisi cuala, ake. Okay, tak ada. Ya, kau kisah cuala, tak singgah tak ukur. Dan juga yang kau tunggu, kau wakala. Tak ada, uke cah. Mula ya kau kau cipta, memeh kau cipta kau. Tak aku la kau ni, tu aku ni ada tuan jangan, jangan tak ada kau tak ada kehawi. Kang orang tua, tapi aku ah, cuala he, awang he. Ming anjuran cawan ngaco, acuala yang ungu. Taka he aku awak kong cawala he ungu condolingui ake, amesa taki. Ambe koko mangung kang sike dui, dan ingeke ko, dan anjuran ke jo, tak ingeke ngakan tang. Sika ke pulmanan damet di ko, diwisesi kong hukuakui. ตั้งงั้นมันจะเกิดที่เกิดมาเกิดมาทว่าเกิดมีการเกิดมาว่าคือสิ่งที่ความเป็นมันเกิดเอาไว้ท่านจันทร์ก็แต่ก็ทว่าเขาทำมาวิ่งจันทร์ตอนนี้เนี่ยเจ้าแต่อู้ว่าจริงเดิมมาละข้างเขาแต่โอเคง่ะแต่อยากให้ก็แต่ตุ้ดตุ้ดสูงกว่ามาอู้ว่าแต่อยากให้สูงแต่จันทร์ช่วงเวกมาจริงเดิมมาเขาแต่เจ้าแต่กูแต่โอเคกูจริงเดิมมันตัวแต่ก็ข้าเก่งกว่าจริงเดิมมาละข้าเก่งเวเนีย
4: ถ้าเขาเก็บอาชุดอาชุดจิสมัลละมาขังเราคงเก็บจิจิจิสมัลละขังเราคือเขาเขาเอาชุดขังเก่งเฮ้ยเขาเอาชุดขังเก่งฮัลโหลเกี่ยวกับเกี่ยวอะมาชุดขังไม่ข้ากว่าเงี้ยเด็กเยาวีชุดขังเราไม่มาเกี่ยวกับอาคงแต่อาคาแต่ก็ตัวเด็กเขาชุดขังโยกเก่ง
5: จิสมันตัวเขาจิตหัววิเศษยามาเขาจิตหันโจยามาเขาจิ้งโคอาเก่ากับที่เอาไปจิอาอุตอะไรเอาไปหุ่นกับกูดูว่าหุ่นกับกูมาก็ละเหงาละอุกิทันตัวแต่เขาจิสมันตัวเก่าโอเคยาซาบมิ่งเหรอโกอากาศิตั้มปั๊บกูว่าเตชิ อาตนาเกลกันเอาก็อุยากเกจิสิงกาเอเหจัมมาเอโกกาโฮเก่งเกิดด้าอาการนักการเกลกันเฮียโกโอเคเกี่ยวเฮียเชอาสักว่าเฮียโอโกจัมโอโกงมไหนตัวเกี่ยวกับไหนเกิดกูงมนี่ก็เอเกคังไก่แก่แก่เก่ง แต่ไหนตัวอู้ไอ้ว่างมไอ้ก็จิ้งกันตัวแก่ช่วยส่งเงินตัวช้ามากกว่าก็ช้ามาแต่ก็ควักคู่แต่แก่ก็แต่ก็ตัวคู่แต่ก็ชราว่าเฮ้ยเชอเอาไว้ส่งตัวกูแต่ไอ้ว่าก็เฮ้ยเชกูก็การช่างกูขี้เอาแต่ส่งกูก็แต่จะช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วยช่วย
4: daisha ku neman. Neman yo tami chika nagere ka no guka ghoka nagere guko mang tsu hankwa gere kao tung kumi. Neman sa akusun se kwa tham. Ta ai. Ngawa ai neman. Ngawa ai wang kutu kwa ka shu awe. Ngum shu. Taka ngum shu. Taka ngum shu kaka. Oka ka ngum shu kaka hai she kapa. Taka she kapa chung. Ta chung sa a. Ta. Aka chung sa kaka ai ewa tham. Tam go go to take a wish and mumta take it out. Take it out go. Tap to take a mumta oma. A tunda go to a quay. Got go to a quay. Got go to a quay. I was sound to a tatua. I got a good. I couldn't again. I should go to a show. I'm going to have gone to a quay. I got gone to a quay. I said quay. We just sing. Got a. I would die. I would come get out. Mumma. I come get up, mumma, take a gap, mumma, take a get us so clung and what I got, mumma. Ah, what come up, that's a cocoa never. So cook that kind of that don't go up with air, I'm like a queen taco. I never dima come go. Oh, I went nine to the guy, but did that guy, so go come sing down, put the guy go. Die, what come? I want his shake, cousin. I want his shake, cousin, to that. Come go get a cow, caddy, oh, go, go, go, d, oh, some go, oh, some go, oh, some go, go, that. Jam kau tak kau dah hisap kau tu kau jam asing dah asing om ok sedim tak senjak aw cina dia akan nanti kau tak dibi asing ay asing aw sen kau tu aw dah hisap kau usah tak kau at mirak ming hisap ngang ngang jam at ming hisap kau kau ming jam aw jam tu tak kau kau kau tak kau kau kau tak kau kau kau tak kau kau tak sen kau ya kau mem kau kau tak I was in Congo, I don't do that to a tattoo, I come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come, come
5: Kuana, ¿eh?
6: Y tu atontenía, maco, taco.
5: No, como te amo, te tom.